নির্ভূতি রাজা নাহি নির্ভূতি রাজা লাগি চলি গেলা রাজা লোক ওই গরি।

0: দুর্প নবিলো হাতে ধরি গরে নে বিলো জাতি চারিয়া না বেলো
1: দেয়াল বিদর্প নবি দর্প নবিলো হাতে ধরি জিতে নে বিলো জাতি চারিয়া না বেলো
0: লগেটা না গুড়ি যোগু ন চলা যোগু ন চলালো পাউয়াই পোকো না ডেলালো জাতি জুড়ুঙ্গা জো পালো
1: লগে টানা গুড়ি পোকো না ডেলা পোকো না ডেলালো পাউয়াই পোকো না ডেলালো জাতি চারিয়া না বেলো
0: পানি মারি গলা জি মোটি।

নাগ সাপ গুদে গুদে বলি দেলি নাগ সাপ গুদে গুদে তোম গুড়িয়া পিলা গীত গাইবাবে রাতি রাতি রবে রুদে রনাবে লোকাল কি চল ডুডু খেলো চকড়া লাগি যায় আরে চটাম চাটা নোংরা কাড়ি চাটিল কারে পানি বির বড় বালুন তো কুমর পানি বির বড় বানা রে দন্দ পানি বির বড় বানা আকাশ ভুবনে মেড় বান্ধু এ পকি নইলা রোডে না রে রানী চলো ডুডু কেল চকড়া লাগি যায় আরে সুন্দর তুয়াল বনে সে কানি নামা বালে হস হস রলি পানি টুব গলি বসি দে লাভু বাটকে তুনাই বলিলে সুলেখা সুন্দরী উঠি যিবি লোকে বাকে রে দ্বন্দ্ব উঠি যিবি লোকে বাকে

কটর গাড়া গারণী কাজি কিলু কান্দা সারণী আমার ঘর বাহি পিলা গারণী কায়া সাবে পেজো রাঁধনি রে দন্দলা সাবে পেজো রাঁধনি রুন বেল কারে রানী চল ডুডু কেল চকড়া লাগি যাই কারে উঠান পাউন মধরুন যাতে সিলিমা গারে কাকড়া কড়িলি গজিয়া ডাঙ্গে কাইবে তাল গাঁর টঙ্গে আসারে লাডরি ধর বিয়ঙ্গে কায় সায়া বিলা হুজ সঙ্গে রে আদন্দ সায়া বিলা হুজ সঙ্গে রুন বেল কারে রানী মচ সঙ্গে খেল চকড়া লাগি যাই কারে সুন্দর তুয়াল বনে সে কায় নানি আমা বালে কে কন্দি কে ওরা মলি মন্দরা কায় ধোতি ধরা পাটা ধরা রে দন্দ ধোতি ধরা পাটা ধরা মোরলা চেলি পোরা হাঁকি কে না।

ডেন্ডা পানা উপরে দোনা ছাড়ি দিলে কলপনারে উদিলারে জন নীলিত রাস কাজ ডাঙ্গ তলে বস চাতা ডাঙ্গ তলে মুহাস দেবী কায় কাঁদো নাই রস রস রে দন্দ কাঁদো নাই রস রস রুন বেল কারে রানী চল ডুডু কেল চকড় লাগি যায় কারে কিছু মজা মজুমুরা লাগলি জবে ঘরে তেলঙ্গা মন্ডিয়া ঝুমকা জোতা কায় তালো পতরিয়া চাতা রে দন্দ তালো পতরিয়া চাতা তোরাইয়া মোর পেটরে বাতা কায় অসল ভিড়িলা নাতা রুন বেল কারে রানী চল ডুডু কেল চকড়া লাগি যায় কারে মিটা পাঙ্কে রানী টোডে গো বাবে কোদরা কোদরা গালে জোটা গীতে তোল পবন নন্দে কায় বাঁচা নলে বাঁচি কাঁদে রে দ্বন্দ বাঁচা কাজে বাঁচি কাঁদে রুন বেল কারে রানী চল ডুডু কেল চকড়া লাগি যায় কারে উঠান পাউন মধরুন যাতে সিলিমা গারে হস হস রলি পানি টুব কলি বসি দে লাভু বা টকে তু নাই বলিলে সুলেখা সুন্দরী উঠিছি বি লোকে বাকে

বসি বাজুয়া টানে তো কাপালে, উড়িলা গরিয়া বসিলা মালে কায় মালর গরিয়া ঝুলে রে দন্দ মালর গরিয়া ঝুলে।

হ্যাঁ, তো ভাই বোনমন, এ গীতকে তো শুনলু। এ গীতকে গাউন রত রামনাথ কশ্যপ আর হনুমঞ্চ সঙ্গোয়ারি মন। তো ফের বলে গীত আসে, সময় আসে কিনি। এ গীতকে গাওলা সে লক্ষ্মেশ্বর গুদরাম আর হনুমঞ্চ সঙ্গোয়ারি মন। তো এ গীতকে বলে শুনু।

0: তো এ গীতকে বলে শুনলু, এ গীতকে গাউন রোত লক্ষ্মেশ্বর ক্ষুদ্রাম আর হুনমঞ্চ সঙ্গুয়ারি মান। তো ভাই বহিন মান, মচো যাত সময় আবেল হলি, কলা আর কলাকার শুনতো সপ্পা ভাই বহিন মানকে মই রত্নি করে সে জুহার।
1: দাদা দাদা দাদা দাদা দাদা দাদা